0: বৈশাইছো বিস্তর্চার কাণ্ড তাই সরমীয় আমার মিয় ডোবাইছো বিস্তর্চার কাণ্ড তাই সরমীয়
1: ऐसे नहीं, गा के सुनाओ ना।